0: 95.6 আনু তুনাই দশমাহাতা লাখান্ডা রেডিও ITN সেবে শ্রীলঙ্কা হান্ডা
1: গুড মর্নিং উদে নামিয়াই মিনাডি হাতারাই